Dar sang jan telephone gyu te nga ga zat kane digrim hello Julie sana zat digrim pul kane in pen sering chorol nga je akashwani le ne junjek tangin phi do chu chot ash nga dang skal mangap chu nga charu ka sa tang je tri digrim ge spa tang thoring me digrim kun skor gun sana zat dar sa phi do chu so tu ge ka akashwani deli ne hindi tang angrezi na nasul tuk dang skal mar chu ka jing pe sons ka digrim sana zaden ই ডিগ্রিম বেনাস মোল্লা নামলেস করলা নাসল লুবো ছিং ডলমানে সানাসাদিন ইয়াং ইনা ডিগ্রিম বেনাস কুজাবস নরজি নাম খং স্তক আমিলেশ কেতন খোঁতাং পোটি বাটিলেন জিগাং সানাসাদেন ডিগ্রিম ফুলকান হাসিনা বানো ইয়াং ডিগ্রিমি কোটিক জাতকান সোনামাং চোক টুকদাস কর্মা জিপচিকা মাকমি কেকদং নে ডিগ্রিম বেনাং ফিল মিলোরিক লাদাক সানা নাসুল তং দেলচাত সানাসাদেন দেরিং ফিতো চুচো দুন তং স্কর্মা চোঁকা দুন্তাংস কর্ম সুমচি কা লেঙিন থো সানাজাদেন ডেগ্রিম ফুলকান জিগমেদাং চোক আকাশবাণী শ্রীনগর নে ওরদেনা নসুলতং তাপসারা সানাজাদেন দেরিং ফিতো চুচোত দুন্তাংস কর্ম জিপচি কা দেরিং সানি চুচোত আরগিয়াদিকা জুনগুনফে ডিগ্রিম সানাজাদেন ডিগ্রিম ফুলকান গুন ডোলকার হামোতং সেরিং হামো ইয়াং ডিগ্রিম কোটিক জাতকান লোবজাং নামগ্যাল রগিয়াতংস কর্ম সুমচি কা তামচোস ডোলমাতং ঠোপানি সালকানে ডোগলোরিক সানাজাদেন আকাশবাণী দিল্লি নে সমাচার সন্ধ্যা নিউজ এট নাইন তং ওর দেনা নসুল সানাজাদেন দেরিং সানি চুচোত আরগিয়াত তংস কর্ম জিপচু জায়কা ডিগ্রিম ইসপেস নিং যুগপেকা দেরিং সানি চুচোত উরগুদং ফেত নেশ চু সুকপা ইশে হামো তং টপনি সালকানি জুগলো রেক সানাজাদেন ইগুন এনপিন গাজে দেরি ডিগ্রিম ইসপেস কোরকুন কাসাতা থরিং ইমে ডিগ্রিম গুন স্কোর গুন চুনা থরিং আতো চুচোত অলদুন তংস কর্ম সুমচু সঙ্গে সেকা কেসাং ডোলমানি রোশনি লুন্তংস কর্ম সুমচু সবধুনিকা আজি ডিগ্রিম গুন স্কোর লুন্তংস কর্ম জেপচেকা তাৎপানং জিনে ডিগ্রিম বেনাস গনলা সিরিং দর্জে ফুলকানে সুঙ্কুর সাবরি ব্রাদার্সে ফুলকানে নাতেকাওয়ালি ইয়ং তাৎপানং জিনে ডিগ্রিম বেস্তিং যুগপেকা সেবং ডোলমাতং সিরিং নরজমে ফুলকানে চসলো সানাজাতেন আকাশবাণী শ্রীনগর নে অংসপা সালাজাত আকাশবাণী দিল্লি নে সমাচার প্রভাত তং মৌনি নিউজ সানাজাতেন থরিং আতো চুচোত আরগিয়াদিকা রগিয়াতংস কর্ম সুমচিকা সিরিং চোরল তং ইয়ং চান্ডোলমে সালকানে জুংলো রেক সানাজাতেন লাদাখ সিনা নাসুল সানাজাদিন থরিং আতো চুচোত রুগুইকা রুগুদাংস কর্মশুইকা রিগজিন হামোদং ঠোপাউনি সালকানে লোরিক সানাজাদেন রুগুদাংস কর্মসুমচিকা ফিল্মি লোরিক আকাশবাণী দিল্লিনে এফ এম গোল্ড দিল্লি সানাজাদিন থরিং আতো চুচোত শুইকা নিমে চুচো চুঙ্গিসিকা ফিল্মি লোরিক চুঙ্গিসদাংস কর্মসুমচিকা এন সি ই আর টি চিন্দাক জাতকানি ডিগ্রিম ওমং গেখাক স্তং চিকতং সুমগ্যা গ্যাতপা সানাজাদেন চিগে কা আকাশবাণী দিল্লি নে হিন্দে তং আংরজেন নসুল চিক দংস কর্ম শুই কা মাং মিখ তোনে ডিগ্রিম বেনা ফিল মিলু রেক আকাশবাণী দিল্লি নে উর্দিনা নসুল মিড ডে নিউজ তং দো পেহের সমাচার সনাজাতেন নিস দংস কর্ম সুম চি কা সঙ্গন লা স্তানজিন ইয়ং রোল ইয়ং টেস্টিং নে স্তানজিন দারুল তং ঠোপা নি সাল কানে জুং রু রেক সনাজাতেন লাদাখ সিনা নসুল সনাজাতেন থরিং ইমে চু চোত ইস দংস কর্ম আপ চুং আই কা ডিগ্রিম ইসপেনা থরি পিতো চু চো সঙ্গে কা লাদাখ সিনা নসুল সঙ্গা দংস কর্ম সঙ্গে কা স্পোটলাইট ডিগ্রিম সানাজাদেন রঙা দাস কর্ম সুমচি কা ফিল্মে লোরিক রঙা দাস কর্ম আপচুঙায় কাঙাজে ডিগ্রিম গুন স্কোর টুগে কা আকাশবাণী দিল্লি নে হিন্দি তং আংরেজানা নসুল টুক দাংস কর্ম শুই কা গামিল পেসকালন ডিগ্রিম সানাজাদেন ডিগ্রিম ফুলকান দেশকি ডোলকার ইয়াং ডিগ্রিম কোটিক জাতকান সোনামা চোক টুক দাংস কর্ম জিপচি কা মামি খেতনে ডিগ্রিম বেনা ফিল্মে লোরিক লাদাখ সেনা নসুল তং দেলচাত সানাজাদেন থরে ফিতো চুচোত লুন তংস কর্ম চোয় কা লুন্তংস কর্ম সুমচি কা চেতন ডোলকারি সালকানে লোরেক সানাজাদেন আকাশবাণী শ্রীনগর নে উর্দেনা নসুল তং তাপসারা সানাজাদেন থরে ফিতো চুচোল লুন্তংস কর্ম জিপচি কা থরে সানি চুচোত আরগিয়াদিকা বাল্টি উনিফে ডিগ্রিম মেন্টো চারবো সানাজাদেন ই ডিগ্রিম বেনা সঙ্গনলা জেকতং মিছে না ইয়োগা চামশি খাকচান ইন ইসকোরলা তামডেল ইনা ডিগ্রিম বেনা মোহাম্মদ ইকবাল তং ইম্পো টিওয়া টিওয়ালঞ্জিয়াং সানাজাদেন ডিগ্রিম ফুলকান আব্দুল কায়ুম ইয়াং ডিগ্রিমে কোরিক জাতকান সোনামাং চুক রগিয়াতংস কর্ম জিপচু জায়কা আকাশবাণী দিল্লি নে সমাচার সন্ধ্যা নিউজ এট নাইন তং ওরদেনা নসুল সানাজাদেন ডিগ্রিম ইসপেস তিং যুগপেকা থরে সানি চুচোত গোদাং পেটনে চু যুগপা সেবং রিকজিন তং ঠোপাউনি সালকানে জুগলো রেক সানাজাদেন এ গুনে পিন গাজে দিরিন ডিগ্রিম ইসপা তং থরে ইমে ডিগ্রিম গুনে স্কোর গুন গাজে আকাশবাণী লেনে জুঞ্জিক তাইন দোস্ত চাপিস্তিং নে আকাশবাণী দিল্লি নে হিন্দি তং আংরেজেনা নসুল সানাজাত

0: Women entrepreneur sang ata mangpo bin jikta inok dang diri tusla tene pomo guna ngata gyaba malusa inok tene pomo guna chongde yan lak so so ri pen jikta tene rango rai spelen jikta inok tene ten na nangwe na borte tene pomo gun la entrepreneurship ina rok za chi sefia ta 2026 yang na nistong issues taru ge union budget ina ngata special jikchi duk sena tene even ngata scheme charges soma jik duk migyul bochi inok juna empowering women entrepreneurs yang na tene pomo entrepreneurs ngata mangpo pinches teve nang nang sc st schedule caste schedule tribe pomoguna ma tenangata nangwa borches no is scheme nang ko 2 crore ngata loan jiksalen jikta no kaungata 5 lakh st sc gune pomogunis len yanteno tene e union budget bung nirmala sitaraman announce chu azatno viksit bharat bunangwa borteno kaveka ketna ngata yagarbo tene rangora spell tup kanjik tang yargas chen galkhabjik gyur thubin tene yagar jung e charge yu gyut te pomogun kya ba lus mi shukches pomoguna rangora spell tup che se fiat ne rox ma chen mojik zaden jik ta no
1: dakhsan ye jarang e tamdil bo sanazat kasata istingni tivatilani digrim chik sanchesla phuli
2: junugune digrim sankalangasla jule তিনি দিন জুনুগুনে ডিগ্রি মিনাঙা ক্রোশে জাতকান জুনু স্টানজন ইউটোনা স্কিউ জুস্তে তিনি খংগাই জুনুগুনে ডিগ্রি মিনা গাসু জুইন জুলে
3: জুলে
2: তিনি ছাঙ্গু সাঙ্গুল্লা তিনি নিরাঙে সানকালাঙ্গে সিদুল্লা তিনি ওঠু চিক জাতনালে
3: গাসা জুলে তিনি নিজাগুনে গা এক্সাম টাইম সালতে বচ্চিস পোলা থুকজে ছেলে জুলে ইংমিয়া স্টানজন ইউটোনিলে গা লিংশে নাইলে
2: কাসালে তিনি নিরাং ক্রোশে জাদালা তিনি নিরাং দুধপা ও কাজু শেখে সিয়াং নিরাং গোজুক পো নাম জাতিলে
3: দোধপাবো খেতেন গোমা ক্রোশি চুচিস পো খেতেন ফার্স্ট গা মেতো সঙ্গা লা খেতেন টিভি লাসপিনিয়ালে ইউটিউবে কেন টিভি লাসপিন তেনে টিভি স্তিং নাঙে সোয়েটার লাসপিনিয়ালে বেবি স্যুট লাসপিন তেনে তেজ তিং নে গা মেতো লাচেছে দোধপে গংসিয়ালে তেনে গা গুজুক চোস্তে টিভি নাং বানিয়ান লাস্তে তো লো নিস চকশিক সঙ্গে তেনে গা তা মেতো পো লাস্তে গা দারুজা জিক চকশিক মানে ছাচি মানলে
0: তেনেরা ই ক্রোশে যা চাস পোতে ওনে জংদার নে না যাচ পিনা ইয়াঙেরা কাজুক শালোপসলে
3: কাসলে গাস আঙস দেব না মানে জুক মাচুস পিনালে জংদার জিগ জেরতে মানে মাথো পিয়ালে গাঙানা মোবাইলে কানা স্তাস্তে গানা মোবাইলে কানা জুক সংস্তে চস্তে ইনলে
2: কাসলে ইয়ারাং ক্রোশে যা দা চিক তেনেরা গা ইখা ইয়ংগো কাজুক শি ইয়ং দুকলে
3: তা লাস্টিক চুস পানা ফালা গা তা ইয়ংগো জিক তা মিয়ং চে সিং মানে মেটকে গেলে মেন বঙ্গা তা মেনাত পোই নো গা তা মেনাত চিক চুস পানা ফালা গা তা ইয়ংগো ইয়ং নয়ালে তিনি গা খেতে না ই ক্রোশে চুচে সে কেনা গা ইয়ংগো মা গেলা ইয়ং দুগলে
0: কাসালে তিনি গেরা ক্রোশে জিক চু আজাদা নক তিনি গেরা তে কানে ইয়ংগো অংস পেলা না তাতে সংস পাঙ্গেরা কাজুক সেঙ্গেরা ই ক্রোশে গুনগেরা তা ডিমান্ড জিগলে বাড্ডো এঙ্গেরা খুঁনা ফোন গুতে খুনে ফোন সাল দুগা ইয়ংরাই ইনস্টে কা পেজ উদা কাজুক শা খুই ইয়ংরা অর্ডার সাল দুক ইয়ংরাই তে অর্ডার গুন খুই লাগপে না তেনে খুন ছাক পা কাজু ইয়ংরা ঠোট চুকত তে স্কুলে চিক মন লাগা তা সান খান লাং গ্যাসলা
3: কাসালে ওসে তা মালা ক্রোশিয়ে চোকন মা মা পয়ত ন হলালে তেনে তে না নাঙ্গা অর্ডার লেপচিস পো কিতনা গাঙ্গা না ইউটিউব ছুঁ জিগিও তিয়ালে তেনে ও তে জাস্তে গা ইউটিউবে কা তা মিগুনেস গা মেসেজ ছোঁদ গেলে তেনে মেসেজ ছোঁসে তেনে খো টিরু কি হালা কাজু কন্টেক্ট চো গা যা গোসাত ইজো চি গোসাত পালে যে তো গেলে তেনে তে কানে ইয়ে ইনস্টা তাঙ্কান লাগে গারা ডাইরেক্ট কন্টেক্ট নাম্বার শেষ ছোঁয়া দিয়ালে তেনে গানা ইনস্টা আডি কাজ বা তেনে তে কেন কন্টেক্ট ছা দিয়ালে তেনে ডেলিভার বুক কাজুক শেষ ছোঁয়া যে না মেন খাম্পা নেমো নেমো ইয়োগান সামাতাঙারে দুলা নেনা ইয়োদিয়ালে খাম্পা নেনা ইয়ং তেনে মেন গে থাকিং থাকিং জাগা গুনলা কালচি জোনা খনাং নেনা ইয়োদিয়ালে তেনে জাম্পা লে চকরি গাই খেসি জোনা গা ছাড়ে চক জোনা গা নেপুখুতে খেতে ডেলিভার চোদলে
2: কাসালে তেনে নেনা ক্রোশে জাদারা তেনে অর্ডার আং মাংপুলে বারা খালালে দেবে নাংকা তুস পো তেনে কাজু সঙ্গে ম্যানেজ জাদাদলে
3: কাসালে টাইম পোতা গা তা টাইম জিক মানে ফিংস তো মানে গা মানে ইজুক ছামিরু তেনে ঠুকু গুন খেতে না স্কুল আর সংস তে স্তিং নে তেনে ঠুকু চামা রেডি সংস তে স্কুল আর সংস তে স্তিং না লা দিয়ালে তেনে তে স্তিং নে ঠুকু চামা ইয়ং স্কুল আর সংস তে স্তিং না ইয়ং লেপস তে ডিনার উইনার জোস খন চামা নি তা সে স্তিং না ইয়ং নে ওতে অর্ডার ইয়োর না তে চামা পুরা কমপ্লিট চোস তে তেনে নেক্সট ডে নে ডেলিভার চলে
0: কাসালে তেনে ক্রুশে চলাঙা তা হালা মিক্সালে তাঙা তাই চালাক কাজুক রি গোসানো ক্রুশে নাঙ্কু আঙা তাই চি চি চালাক রি ইয়ং গোসানো কাবে কানে গা তাই ক্রুশে জিক না তা দেমে জিক না তা দেমো জিক চস্তে ডুম গানিন হালা তেনে তেবেস করলাঙা তা জিক সান খান লাগে আসলাম
3: কাসালে তাঙা তা মেন্টক চুচে সে ফিয়া ফার্স্ট তাঙা তা ফাম্বু গোসানো এলে ফাম গোসানো টেস্টিং নেতা ফাম এসে গ্লিউ গোসানো গাইলে তা চৌকানি নেতা জুক নাম পংচরক জানো এলপি নাম পংচরক গেলে বাট গায়ে গ্লু ইউসুয়া দিয়ালে গ্লু বো ঠিক চারুক তিনি গ্লু বো নেতা অনলাইন খেয়ে গাতে লে আথব আমি রুগিয়ালে তিনি গ্লু ইউস ছানোক তিনি স্টিক ইউস ছানোক তিনি ওতে না ফাম বো ওতে ছাঙ্কা ছানো গেলে তিনি গাতা কিচেন আঁচনক তিনি কিচেনে না আয়ং তে রিং গোসানো পালালে গাতা রিং তাকছে তে ছামা গাতা লে না এভেলেবল মেট পাসং ফিলো গাই ইউনে খেয়ে গোসানো গলে চালাক ওতে ছামা গোসানো তিনি ফিনিশিং বই ফিয়া গাতা লেটার রে মানে হলে মে তুক চে লেটার ও তুক তে তিনি ফিনিশিং বই তে ইয়া পুচন গলে
2: কাসালে তিনি নেরা মাটেরিয়াল কুন খোংস তে নাং ইয়ালে তিনি টিভি নাং খোয়া তিনি পেনে মাংনিং তাং গোস চং টেস্টিং নি তিনি নেরা প্রফিট চিক ইয়ং দুগালে
3: কাসালে তিনি ফাম বোতা গাই মাংখ্যা তেনা হোলসেল চকশি গাই খোং দিয়ালে গাতা জাকতুং খোংস পাসান্তে কানা খোং চিং গাই ডিসকাউন্ট চাতান তিনি মেটেরিয়াল বখে তেনা গাতা ফিলো জাগা জিনা সংস পাসাং গাতা অনলাইন খোংস পাতে কানা চি খেমো চকরে ইয়ং দুগালে তিনি তে চকরে গাছে ছোরে ছোরে খোংস তাং পাসাং তিনি তে কানা ফাম নাং চি ছংমা জুক পোতে না মেনাস চুস তি চি ছংমা
0: কাসালে নিরং রং তেনে চোয়া রাখ ডিমান্ড লেবার রাখছে দা তেও মান পাতেন এরাই হাটি গুল্লাতা চোস্তে মাংপোজিক চোস্তে ইয়ং হাটি জি কাঙেরা ঠেকা তাঙা চসলা ও চসলা এরাই খেরা জাদা দালে এরাই চোকানি ক্রোশে গুণ তেনে ইয়ং এরা তে ক্রোশে নাম কুয়া মেনটোক নাং তেনে ইয়ং চি চি চুয়ান তো নাতা এরা চি চি ছাকলা জাদা ইনাম কুয়া চি চি চুয়াদলে এরাই
3: কাসালে তিনি ক্রোশি নাম কই কে তেন গাতেন দাকসাং লা জেরকান চোল গাতেন টিভি লা নক সোয়েটার লা নক মেন্টোর লা নক গাতেন টেবল ম্যাট লা নক গাতেন টিভি ক্লথ সান ওতে ছাং মাং লা ইয়ান দু গেলে মানে জো শিকতাং না গাতেন জো স্তাং না মিয়ান চে শিং মানে ইয়ো আমি রু গেলে কিচে নাং মিন্দা মিন্দা চো ইয়ান দুলে তিনি হাটিকা জেনা হাটিকা গাই তা দিয়ালে গাই খং নুব্রা তা দিয়ালে খং চামা এক্সিবিশন খেরা জিতু পাইলে তিনি হাটি আং মাং পো খেরালে দাকসাং নে কাচাম শিক ডিমান্ড ইয়ং তে রে রে নিস নিস লা ডিমান্ড মিরু গেলে তা খো ছোরে ছোরে আপচু টুকচু নিশু সুমচু জেন নিয়ং দু গেলে তেনে খো আসা গাই কানা নিউজ পা তেনে খো আকা সেল চো ছরুগলে
2: কাসালে তেনে নিরাং ক্রোশি জাদা লা তেনে গোমা জাং জানে তেনে নাক্স কাজু শিখতো
3: কাসালে গোমা ফার্স্ট টাইম তা নাক্স আন রাগেলে সিলাই কুর করাং শে সামে রাগেলে মালাপ কাজুক শে চেন চোচে সিন তেনে তে কানা লাকপা ছাংমা কোল মা নিয়ানা গা লাঙাতা সিলাই নিস নিয়া পোলানো তা একদম সেঙ্গাতা সিলাই চিচি নিয়া পোলা চে সোম পাসাং কাসপং রাগেয়ালে তেনে বানচিক বানচিক না গাতা জাঙ্গান জাঙ্গান জান মাতা হেংমা টন মিছা চে জালে জেসে কি গাতা গাল না ইয়া ফার্স্ট টাইম গাতা মাডিম কান্দিক চোখরে চিতং রে ছেড ডো ইয়া ছাতা ছোতে ছা না তেও হেংমা টন মা ছা গাতা চিক মা তা ইউ সঙ্গা আগে মা আচুন দিও সঙ্গা মা চুকচুন হালা সাথে চো না তেনে গাতা নাকস পাও ইয়ং ছোরা মেরা গেলে তেনে গোমা গুমে কা নাকস থং দুগলে
0: তা গাতা ইক্রো সে চোচেস থিরকা বোকা জুক শিকে তেনো খালালে তেনে ইয়াং নিয়ামপু নিয়ামপো তেনে ইক্রো সে চোচেস পো তেনে গাতা লাচেস নাং চোকশিক ইনোগা ইয়া তেনে লাচেস সাং লামোরিক ইনোগা ইয়া কাক সারেক ইনোয়া ইয়া কাজুক গাতা চি শিকে তেনো লে ইংস কেনা খ্যাত পোকাও শিঙেরা জিক্স দুগলে
3: সামে না তা এনা জুগা গাতা সিলাই নিয়ামপু লাগান বসাং গাতা ক্রোশিকা মা গ্যোসপা ডাবল বো ডুব তুকিয়ালে চেজেনা গ্যোসপা গ্যোসপা গাতা মেন বঙ্গাতা চেন বো জুম ছাড়া ছাড় তেকানে ডাবল ক্রোশি লা ইয়ান না ইয়ান ইয়ালে তেনে গাতা আ গাতা নর্মালি কা লা সাং তেনে গাতা ই ক্রোশির কা লাগান বো চিক গ্যোসারিক ছাড়ুগলে
2: কাসালে তিনি নিরাং ক্রোশি জিক জাদা চিক গোমা রং লাস্টিক জাদ নাং তিনি গাতাং দেমিক দোদা মানো খালাল তিনি তে ও নিরাং এ তিনি দেমো মাদু জানে নিরা সেমফাম জিক স্কোট সায়া কি তিনি ইয়াং কন্টিনিউ বোরিন জেরকানি তিনি পোস্পা ও কাজু শায়ং স্লাই
3: কাসালে দেমে নাং গোমা গোমা তা ইয়ালে ইয়া নামের কালে ছাতা ছোটে চোখ ছাড়াক তেনে টেস্টিং না মালাম না হেগমা ডন মানে ইচ্ছা মেত তো ইয়ালে মালাম চিতং শিখ জিক না চিতং শি হারা ইচ্ছা না মানে তাই ইয় সঙ্গ আগে চুয়েন সামচে শিখ চোখ সিঙ্গা না মানে রাখ ইয়ালে দারু রাখ নি দু সঙ্গ দারু গেলা চুয়েন সামকান জিও রাখলে তেনে স্পষ্টা শিখ চাকচে শিখ মানে মা সঙ্গে
0: তেনেরা তা ই ক্রোশে চুয়াচিক তেনে মেনটোরি চুয়াচি ও সখশিক চুয়াচি খালা তা ইয়াং স্পেক চোকান চোখশিক ইনক পাতা তা মাসেস কান উনি ফে ইয়াং স্পা ইনক তেনেরা খাং পানি হালা তা ইউচি চোস্তে তুস ঠোলা গাতাং স্তে ওজুক মলকান মাউসা
3: তুজুক শিগে গা চাং মায়ং চালে গা গানা ফ্যামিলি নামে সাপোর্ট ইউ দিয়ালে গানা হাজবেন্ড ইয়াং সাপোর্ট ইউ গানে কোম্পানি ইয়াং সাপোর্ট ইউ দিয়ালে লাশিক চুয়াত নাং তেনে গা তা খুয়ং হাজবেন্ড গুনে আজাদ আমালে গুনে আজাদ লাশিক চুয়াস বা গো থন থন চুয়াস এসে মানালে তেও গারা আঁরা গাইলে গো থন থন চুয়াস তে গা তা চিজি কিন নাং লাশিক চুয়া নগালালে লাশিক মা চুয়া দুঃখ তে গা তাং দাং দিনে তেও কে গা তাং লাস না সিলকান জি ফিয়া সিরিপ সিলচে না ডিচেস চিকো মানালা গা তা Las kazuk shichuna las sinok samar gayale. Tizuk shik mangpeg ma silpa sang ta las was ninyan chiz ma song. Tene nang ne tugu chungun song ba sang pilok shila shika cha nyan ang miru gayale. Tene tena chuen zik na ngatang chang hikma daun ma cha la age ma ma chuen samkan boyong aragale.
2: Kasale tene nyera ay daksa tene mentuk nang natsuk rik zate tene nyera ay tene janma guna seling gyala zadara khalale. Tene tebe nang kwa tene nyera review gyala rik yongdo ayang kazuk rik yongdo gayale.
3: Daksa zupa marap complain chik mani ma yong sale. Daksa zupa gyala yong sale. Chia zana ngay pam chaman gyala ta no. Tene finishing chaman gyala chos de sel chos pasang. Daksa zupa zuk shik mani ma yong sale. View gyala yong dugle.
0: Ka sale tene ngera ta skabri ga odar mang pule ba nuk panga ta hala. Mang pule ba chik tene te tuzla ngera ka zui menes chua zat. Ngera chik po se hala chua da ki oza chik odar changma. Chia zana ngera nang nyampu nyampu tugu ino khangpa ino. Te changma ngera ngay. Nang stak zat te tene ngera te chalak po odar bu ngera chos te tene dup chuk te odar bu ng time jika dup chuk te ngera tangos. Tene teo ngera ka zuk shia ngera chuat ngera chikpe chuat ayang nyampu ngera topa chok si yoddo ya ngera chitong shik group jik chok shik chos te doka vena ngeja changma zong shik choche shik ya ka zuk shik yodle.
3: Group zerte met kasele ngaya topa nyis yodele ngaya iska keda nam bar ya kwa odar yon zana nga zuk shir choche s nga odar yon na kwa shir choche s yodele. Ma means ngaya iska shchua sang ma nga yod. Na tik tan chi shesh jo dele te mane shchu jik tso singa ta one day na ko complete cheru
2: ka sale tin ngira eta crochet zat jana tene mentok shigin chi kitchen chigin chi te te bit chik chik po du bala tene tus po kazam shi gora no
3: tempo zena kitchen efi ta te zuk shik minute ni shi tso shik man po gona minute ni shi tso shik gore do yale ta men nga ta time fix shik te ong zer nyana manok ki mentok chin dik ki kitchen chigin chi gale chenmo chuni ka depend chan ole aya mentok chik chik khachik yalgak chan chono teo ka chon men po kitchen e sang mentok pa chik time mangarik charu gele
0: ole tangira crochet jig zada chik tane mentok tb laches tangira sna mang pu jorak tena ne tene changme sang naks chan bhala changme sang jwala kaks po chan bo kawe na ngatai ta chache mara dat pa mang po kol go samino ale o chok chan bo tene ngira ka o chora rakle changme sang
3: tizuk shi nga first time jikcha shi sinze na nga first time baby sweater la zana sunga ya le te mani ta daksa ya do first time nga ta nga lap che shik sunga spa na pala te na chik nora raga ya le nga ta izuk chama kazuk shi ya pechen te chama cho che spa ya le baki un yang lobsin lobsin nang te yang gyala cha raga ya le malap te izuk ko yomera kakspo cha merak starting bika nga chik banin la che spo chik kakspo sunga le
2: kasale de daksa nyera nge tene mentok nang tene te tsuk te mentok nang ya ona tsuk tsuks ma chin ze ta kasale tene nyera nge tene mentok man pana tsuk rik zadara halale tene stingji ni tene nyera nge yang chi chi rik za chi se taps yodle yang nyera nge tsongkang rik tene borin samara ki yang tapsling chi yodle
3: na demba ze na nge daksa tsupa chang plan jik met yale hati ji ki ka hati phingen halanga na zuk chu che shik met nga mangkya company chos te da dale tene iu ke te rang nge daksa ta strip nge men tok chu che ski chen chu che bani la che tv la che te na man met yale tene table mat nang te tv izuk samang nge chu da yale tene age nga ta yang chi jik de mo chad nang malap ekdam se nga mobile jik sta na tene interest chi yo na ekdam nen ta dia le tere baki age yang yu phang ma pha la age borse sin ya le yang gela gela cho che ko shi chi ne le den chi chi nyen du khta ste le
0: tene ngira oz crochet rik jo ste tso ano demand le bano tene te gun ta ngira ta thong ste tene khachi ga demo chor tinga lo bang je te lof ngin yot tenok pa ta kalses te zuk shing lof ngin yot na ngira ka ne hala mix sale tene ngira ka zuk sha la bat le khongun la
3: o te zuk slop zer kan nga ma mang pong jale te mi ji ga kalte slop zen nga ngara nga na skip pick chora ra ya le je zen nga nga la ma nyen pa zang sang ma ju zer go san hala le te nge jaste mi ji a phan tok shiyong nga te ma ta ko chora ngara nga ra tsik takpo sura rakayale ki ngan la nge tena fe nge YouTube anga yot ki YouTube through nge video chos te changma TV la chis po na o changma las bine le kache lobang lobs te yot kachi nga kiri katin la nyan te in he zetu gyale te zana yang tsek ngarang na ngarang yale hata nge jaste kwa tukshik lobs te ino phala samkan bo yo rakayale tene nge YouTube through la badle
2: কালে তিন ইন ক্রোশে জাত জানি তুস গুণ চা কি ইয়াকি দুঃখে তিন মা জাপ চলাই তিনপু ইম্পু তিন ইন অর্ডার বু তুস গুণ কন্টিনিউ ইং দোয়া
3: অর্ডার বু ডেলি ইং দিয়ে মানে জকতু ইং গেলে থরে ইজো চিগো সে নংলা ইজো চিগো সাত ইং গেলে তিন দশা চুপ মানে স্টোপ চিক মানে মা চুস পেনে স্টোপ চোশি ইঞ্চি দুঃখে যেতে জক তুম চুন চুন দুঃখ পাশ জুম তা হেলথ কাতা চিক মেনটেন চো সালে ইজুক ইন অর্ডার তা সকতুম গেলে তা তে হিসাব সে খোঁজ ডিমান্ড বই নিশু সুমচি গিয়ে না তে গানে কাম চুস্তে ইজো চিক মানে ইয়ান চিস মেরা খাই যেতে ইজুক সি গানে নালে
0: কা সালে তিনি গেরা ক্রোশে জোজে সঙ্গে সঙ্গে গেরা ফেভারিট পার্ট পুঙ্গেরা চি হলা ক্রোশে জোজে সঙ্গে তাকা গেরা আলদে মেক ছোড়া রাখ যে সেসপে নাঙা তা সিলচে শিগি নাঙা ই কিতাব পল দেমো ছোড়া রাখ যে সেসত কেপা তে চোখলা তিনি ক্রোশে জোজে সে ছিরকে নাঙে তিনি গেরা সঙ্গে সঙ্গে আলদে মো বো স্কিপ পো বো কাউ ছোড়া রাখলে
3: দেমো স্কিপো যে না মেন তা গায়ালে তা দাকসা ই মেন তোক পেনা স্কিপো রাখ চে যে না মেন তোক আতা না মা মাংপুল হেন ছানো কয়ালে মেন তোক চিক চিক মান পা কালার মিন্ডা মিন্ডা ইয়নক মেন তোক মিন্ডা মিন্ডা ইয়নক তে ও চেন শুন চেন শুন লাচে সংস পাসাং দেমো ছয়ালে তা টিভি জিগলা নাঙা তা তেনা ডিজাইন চিক চিক মানে গোসা মেরুক তেনা তিনা ডিজাইন পোতা তেন দুবান চে নাঙা ছিস মানালে তেনে মাং কেঙা সোয়েটার বোনাং মেন তোক লাচে সেনা চিক জুক ছিয়ারি রাখলে
0: কাসালে তেনে দাং দিনি তুসলা জুনুকুন তা মাতা ইং এ লাসনা জিগা সুংস্তে দুগানো খালা ইয়া খুং লোব জং জিগ জা দিন জুং লাস নে ফিয়া সিলেন জুক সানো পুয়ম পু খুং চং মাচু জুক সানো ইং গো জিগ মাস পে লাইন না জুক সানো সা তেনে তা তে চক জুনু গুলাং ইরা কা জুক জুয়া জিগিন জুনু মং পু জা দোত পায়ত কি মিন্ডা মিন্ডা চো জেসে দোত পাং ইয়ত কি খুং না চালাং ইয়ত কি ইনস কি খুং চি সামান ওজ না জুং এ লাসনা জি গো শেরা জুং এ লাসনা থব গো শেরা সামস্তে তে বে কা দিয়ান তাস তে বে লোব জং জা দিন দুক চেসে না আ লাস পোকা খয় ইয়ান চে সাং ইয়ত দোত পাং ইয়ত তে কা খয় নাস্তক জিক সালাম অনো জুনু গুনি ফিয়াত নি গিরাই কাজুক শি জুয়া ইন গিরাই জুলি
3: কাসলে তেনে নে সিলকা নি ঠু গুনা তে জুয়া ইন ইয়ালে রাস সাল কাজুক ছেচুং কাজুক শি ইয়ত না তে রং না রা না থিমস তে মা দুগালা ফিলো আস্তান চিসলে তা নিয়ামপু নাতাং কলেজ স্টুডেন্ট জিগি নক গন্টিক ছা নক লোক নয়ং ছা নয় অনগালে তে টাইম পেনা কালতেস না তা টাইম স্পেন জিগচু ইয়ানাত না নাতাং লা শিকচুয়েন সাম না কালতেস ক্রোশে জি নাতাং খুরতে খেতে ফামজি খুজি খেতে নাতাং পাক চে সংস্তে লাস তা না তে কেনায়ং কিমো গিয়া চকশি ইয়ং চ নালে তিনি তা দাং দিনে নাতা তেও চনং সিঙা সিলকান ইন তাং তেচক মা মাপু থং থং ইয়ালে খানে থং থং কি গায়ে সিলকানি নকি চোখ শিখছো না ঠেলা রাখছো তো গেলে তুই মিজিয়ে লা শিখছো চে সিফিয়া ঠেলা রাখ মানে জের মেরু গেলে তো ঠেল গোছে মেনো সামার গেলে ইয়ে সামবে না তা লাস পো কাজুক শিখিয়ত নাং লাস গালাত লা শিখ মাছো রা মে না তে লাস পো কাজুক শিখিয়ত নাং ফিলো মিগুন লাস তান না তেনে ফিলো মিগুন তা লাদাক্স তা লাদাক্স পো ছুঁ জিগি নো তা তেনে তা লাদাক্স পা গুন চিকটং চিকা সাদেন ইউ চোজ আচো লাস পো ইয়ান এনজি না তেনে তা গেলা ইয়ং চেন মিংচে নালালে তে তা মিগুন তেও যে তো কি সিলকান জি ইউ চো না ঠেল তে শিয়ার ঠেল গোসিস মান হয়ে রানা মেনা চিং নো কাজুক শিক লা শিক শে সার না ফিলো গা ফিংচেসলে তেও নিয়ে জুনু গুলো তেও জুয়া ইন ঠেল মা ঠেল হালালে রা কাজুক লা শিক শে সার না চো সিয়ালে ঠেল মানে মা ঠেল রা মেনা চিং এম বোচ নক তে ফিয়া কাজুক শিং ইয়ানাত না গুমা গুমা স্টার্টিং গা ইয়ানা মেনো কালালে নাতাম ঠেল মিঠেল চেস হেংমা ডাউন মিছা চেস নাতাম হা ইউ সঙ্গে আগে চুন ইউ সঙ্গে মাং আচুন রিং আচুন গ্যাল আচুন ইউ তখন তো ফার্স্ট টাইম এনে ডি অপোজিট চেস ইয়ালে ও চেস তো রং না রং চে গেল না চে চেস দাং দিন আতাম চপিক শিক টাইম থোপ না যা চেস টাইম এগা মোবাইল স্থানকলে নাতাম চপিক শিক টাইম দো না মানে গজুক শিক মোবাইল মোবাইল কাহো আস্থান ডুল নাং মোবাইল দুক নাং মোবাইল জানাং মোবাইল মোবাইল মোবাইল কেম খুঁত গেলে নিয়ে সময় তেও যে কি ইজুক টাইম পাস শিখছো স্থানক এখানে নাতাম টাইম পাস ছানো নাতাম মাইন্ড বিজি ছানো তুনতাক মেত কেন সাম্বা থামা খোরা মেনক হালালে তাঙাতা লাকপে না চিতং শিখ বিজি চো সারা চাই কিতাব চিক সিলে আংনা লা শিখ চোস পাঙাতা তেনে মাইন্ড পো বিজি বস পাঙাতা তুনতাক মেত কেন সামা মানক তেনে দাং দিনে ঠুগুনি তেও চুরুক গেম মিন্ডা মিন্ডার সে তেনে নাশা চারুক তা দাং দিনে ডাক্স থুংদুক মিন্ডা মিন্ডা জের তেনক তে চাং মাং ইন হয়ালে তেনে মোবাইলে থ্রু সংস তো নয়ালে তা মোবাইল জি কেন আতা কালতে চো সে সত না আতা লা শিখ আতা গেল না মিছে চে শিখ মানে মিরু গেলে জুনুগুনা তেনা জুয়া ইন কি রা ইয়ান খানে চাল পো ফিলো গা ফিং হালালে লাস্ট শিখ চোস নাতা মোবাইল পো ইন্না যুগা ইউজ মানে মিচো চে জেলে নাতা টাইম পাস ফিয়া ইউজ মিচো চে কাউ নাতা চিতং সি লোপ সা তে মা রিগ নেন চেসলে
0: কাস আস্তান জিন ইউটন লিং এরা মা লদে মো মো লাজাত নিরেওয়া রাক তনে ইয়ং চেস চানে তুস না নিরা ক্রুশে না মা ইয়ার কেস ইয়ং মা গ্যালা তাং গ্যালা নিরা লোপ সিন নিরা জুনু গুনে ডিগ্রি মিনে স্কে চেস পাঙ্গিন তাক পানে থুক জে ছে জুলে
3: জুলে
0: দক্ষা নিজরায় টিওয়াটিলানে ডিগ্রিম জিক সানা যাচ কাসাতা ইস্তিংনে লুজিক সানচেসলা ফুলিন